0: श्रेय घोषालको स्वरमा रहेको गजलसँगै अब भने हामी पनि बिदा लिन्छौँ यस कार्यक्रमबाट र अबको केही क्षणमै रिले गरी सुनेरहेछौँ कलकत्ता केन्द्रबाट बङ्गला समाचार। सुन्दै गर्नुहोस् आकाशवाणीको खरसाङ केन्द्र एफएम 103.5 मेगाहर्ट्ज।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ, ত্রিপুরায় শুরু হচ্ছে বাড়ি তালিকাভুক্তি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে কথাবার্তায় বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন। কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের জোড়া সোনা, জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়ার রূপো জয়। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। গত বৃহস্পতিবার সংসদে এই বিলটি পাশ হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম রোধ করাই এই আইনের লক্ষ্য। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তির সংস্থান রয়েছে এই আইনে। মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই আইনে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। থানায় অভিযোগ নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চার্জশিট দাখিলের মধ্যে 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে বলেও এই আইনে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারো প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালনা করা উচিত। নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় রাজধানী যন্তর মন্তরে সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করে বলেন, সেখানে কয়েকজন বিরূপ মনোভাবাপন্ন শিক্ষার্থী তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে লক্ষ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার করেছিল। এ ধরনের আচরণের কারণে সমাজে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তবে একথা মনে রাখা প্রয়োজন যে শৈশব হল শেখা, ভুল করা এবং সেই ভুল শুধরে নেওয়ার একটি পর্যায়।
2: বচপন মে গলতিয়া হতি হ্যায় আর বচপন মে গলতিয়ো সে সুধরনে কা অবসর ভি হোতা হ্যায়। এ গুমরাহ বচ্চে হ্যায়, উনকো রাহ দিখানা হামারা কাম হ্যায়। উনকো সাজা দেনা, আদালতো কে চক্কর কাটওয়ানা, সমাজ মে উনকো প্রতারিত করনা, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूँ। समाज भी मेरी इस बात को स्वीकार करे। मैं इन बच्चों को कहता हूँ, बच्चों आओ, हम देश के लिए साथ मिलकर के आगे बढ़े।
1: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট রেস্ট্রিক্ট করা বা মুছে ফেলার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মিটার গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। পাশাপাশি জনশৃঙ্খলা রক্ষায় সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় ভোগপুরমে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিশাখাপত্তনমে 460 কোটি টাকা বেশি মূল্যে নির্মিত ASIP সেমি কন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া 5,550 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা কর্নুল 4 পুনর্নবীকরণযোগ্য শক্তি অঞ্চলের 4.5 গিগাওয়াট ক্ষমতার প্রথম পর্যায়ে ট্রান্সমিশন সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। অন্ধ্রপ্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী কর্ণাটকের মহীশূরে যাবেন। সেখানে 1892 সালের নভেম্বরে ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক সানুক

উদ্বোধন করবেন। এই উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি ভাষণও দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ পুনেতে এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে লোকমান্য তিলক মেমোরিয়াল জাতীয় পুরস্কার প্রদান করবেন। দুদিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী গত রাতে পুনে পৌঁছন। এদিকে আজ স্বাধীনতা সংগ্রামী লোকমান্য বাল গঙ্গাধর তিলকের প্রয়াণ দিবস এবং সমাজ সংস্কারক লোকশাহীর আন্নাভাউ সাথে জন্মবার্ষিকী উপলক্ষে মহারাষ্ট্রের একাধিক জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ত্রিপুরাতে আজ জনগণনার প্রথম পর্যায়ে বাড়ির তালিকাভুক্তির কাজ শুরু হচ্ছে, চলবে 30 আগস্ট পর্যন্ত। এই সময় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। ত্রিপুরার জনগণনা কার্যক্রমের অধিকর্তা রতন বিশ্বাস জানিয়েছেন, সেলফ এনিউমারেশন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে, 50,000-এরও বেশি পরিবার এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে, ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ের শুরুতেই আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনিউমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় sc.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়েরই দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গে জনবিন্যাসে পরিবর্তন ঘটেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল রাজ্য সচিবালয়ে নবান্নে মুখ্য জনগণনা আধিকারিক সম্মেলনের উদ্বোধন করে শ্রী অধিকারী বলেন, পূর্বতন সরকার অনুপ্রবেশ মোকাবিলায় কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে সময়মতো চিঠি পাঠানো হলেও প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকার জনগণনার কাজ শুরু করেনি। সীমান্তে পর্যাপ্ত বেড়া না থাকায় জনবিন্যাসে পরিবর্তনের অন্যতম কারণ বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। পূর্ব বর্ধমানের রেনেসায় ধৃত জঙ্গি হামিমকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ড থেকে এক মহিলাকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। রাতেই ধৃতকে বর্ধমান থানায় আনা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলা ও ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য এই মহিলাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে। এর মাধ্যমে নির্দিষ্ট টার্গেট করে তারা তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছিল বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই অঞ্চলে সংঘাত পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের হামলার লক্ষ্যবস্তু করা কখনোই উচিত নয়। এ ধরনের যে কোনো হামলার নিন্দা করে ভারত। তিনি বলেন, ভারত সর্বদা আলোচনা ও কূটনীতির পক্ষে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। জর্ডানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার সহ দেশটির জ্বালানি পরিকাঠামোতে আঘাত হানার কথা ওয়াশিংটন ভাবছে বলে একটি মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর। এদিকে ইরানের বিরুদ্ধে কোনোরকম হামলা চালানো হলে পশ্চিম এশিয়া, ইসরায়েলের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং মার্কিন জ্বালানি কেন্দ্রগুলিকে নিশানা করে আঘাত হানা হবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। ইউক্রেনের কিভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন, আহত 12 জনেরও বেশি। কিভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানিয়েছেন, সলোমিয়ানস্কি জেলায় 5 তলা একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, ভেতরে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। শেভচেংস্কিভি জেলায় আরও একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়ায় ভেতরে কয়েকজন আটকে পড়েছেন বলেও তিনি জানান। ভারত আসন্ন অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে অংশ নেওয়ার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে, রাশিয়ার সংবাদ সংস্থা এখবর নিশ্চিত করেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে গত বুধবার সেদেশের বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছিল। উল্লেখ্য, আগামী 12 সেপ্টেম্বর নতুন দিল্লিতে ভারতের পৌরোহিত্যে শুরু হতে চলেছে দুদিনের ব্রিক্স শিখর সম্মেলন। ভারত ও চীনের মধ্যে আজ সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে বাণিজ্য পুনরায় শুরু হতে চলেছে। কোভিড-19 অতিমারীর কারণে 2020 সাল থেকে 6 বছর ধরে এই বাণিজ্য পথ স্থগিত ছিল। এর ফলে সীমান্ত লাগোয়া এলাকার পরিবহন সংস্থা ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। ওড়িশায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করায় শতাধিক গ্রাম জলমগ্ন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ সকালে বন্যাকবলিত ভদ্রক, বালাসোর, জাজপুর ও কেওনঝড় সহ কয়েকটি এলাকা পরিদর্শন করবেন, খতিয়ে দেখবেন ত্রাণ ও উদ্ধার কাজ। এদিকে হীরাকুঁদ বাঁধে জলস্তর 625.47 ফিট পৌঁছেছে, জলের গতি অব্যাহত রাখতে খুলে দেওয়া হয়েছে 22টি গেট। অন্যদিকে কেরালামে ভারী বৃষ্টি অব্যাহত, রাজ্যের 14টি জেলার মধ্যে 8টিতে লাল, 3টিতে কমলা এবং 3টিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথমবার 2টি সোনা পেয়ে ইতিহাস গড়েছে।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: বিকশিত ভারতের প্রস্তুতি এটা।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: কাগজ কলম নয় এইবার মোবাইল।
2: নেপানগর মধ্যপ্রদেশ ভট্ট, সুদর্শন সাহা, পল্লবী সাহা, প্রকাশ সাহা, কুশল, নীতি, সুরভি, অশ্বিন সাহা, মঙ্গলাবেন সাহা আনি রাজেন্দ্রজি সাহা। মেইন রোড ফারবসগঞ্জ বিহার ভট্ট, প্রকাশ কুমার পপ্পু, নৈতিক পিহু কুমার, বিমল আনি মমতা রানী, ছবি অনোখি, অর্পিতা, দীক্ষা দেব, দেবাংশু আনি ডব্লুজি। সলাহী সোকনাহা নেপাল ভট্ট, অরুণ কুমার শর্মা, রেণুদেবী শর্মা, রাহু কুমার শর্মা, বন্দনা কুমারী শর্মা, প্রিয়ঙ্কা কুমারী শর্মা র শর্মা পরিবার কা সম্পূর্ণ সদস্য। উত্তরপ্রদেশ ভট্ট, রাজেশ কুমার বর্মা, প্রীতি বর্মা, কার্তিক আর্যন বর্মা। শিব মন্দির হকিকত পুরা মাও ভট্ট, মুন্না ভাই স্বর্ণকার, পিঙ্কি স্বর্ণকার, আর্যন কৃষ্ণা আনি পিহু স্বর্ণকার। এই শ্রোতাহক রজায়মা স্বীকার হোস কার্যক্রম কে ইয়র্ক প্রস্তুতি চলচিত্র ইয়ারানা ভট্ট, কিশোর কুমার কু শর্মা।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: लोकगीत का यहाँ ले सुनिहालो भयो अब पालो आधुनिक गीत को तो स्वीकार होस यो आधुनिक गीत स्नेहाश्री थापा को स्वरमा।

0: निर्माण का मजबूत आधार मानते थे। उन्होंने स्वयं ये देखा था कि कैसे दुनिया के देश अपने युवाओं को शिक्षित बना रहे हैं, लेकिन दुर्भाग्य से तब भारत गुलाम था। उस दौर से लेकर अब तक भारत के युवा ने एक लंबी यात्रा तय की। आज युवा दुनिया के विकास को गति दे रहा है। आज भारत की अर्थव्यवस्था सबसे तेजी से आगे बढ़ रही है। भारत के युवाओं के सामर्थ्य से
1: 1892 সালে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক মাইসুরু সফরের স্মরণে এই স্মারক তৈরি হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যপাল থাবারচাঁদ গেহলাত এবং রামকৃষ্ণ মঠের সভাপতি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবেক স্মারকের চারপাশ ঘুরে দেখার পর শ্রী মোদী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, পরিকাঠামো এবং শিল্পক্ষেত্রে অগ্রগতির ফলে অন্ধ্রপ্রদেশে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। স্বর্ণ অন্ধ্র ও বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। ভোগপুরমে আজ আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিমানবন্দর, সড়ক এবং পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় 18,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। শ্রী মোদী নতুন বিমানবন্দরটিকে অন্ধ্রপ্রদেশের বিশেষ করে উত্তর অন্ধ্রে উন্নয়নের এক মাইলফলক বলে বর্ণনা করেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজুর নামাঙ্কিত এই বিমানবন্দর ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম এবং জনসেবামূলক কাজে অনুপ্রাণিত করবে। ভারতের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হচ্ছে বলে শ্রী মোদী জানান। দেশে বর্তমানে বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি পেয়ে 166 হয়েছে। 2014 সালে তা ছিল 74। উড়ান প্রকল্প সাধারণ নাগরিকদের জন্য বিমানের ভ্রমণকে আরও সাশ্রয়ী করেছে। 2047-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অন্ধ্রপ্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
0: মুঝে পুরা বিশ্বাস হ্যায় আজ ইহাঁ জিতনে ভি প্রজেক্ট কি শুরুয়াত হুই হ্যায় জিনকি নীব রাখি গই হ্যায় वो सारे प्रोजेक्ट स्वर्ण आंध्रा और विकसित भारत के संकल्प को पूरा करने में बहुत बड़ा योगदान देंगे। आंध्र प्रदेश विकसित भारत के सपने को पूरा करने के लिए एक बहुत बड़ा ऊर्जा स्रोत बन रहा है। मैं एक बार फिर इन सभी परियोजनाओं के लिए आंध्र प्रदेश के लोगों को बहुत बहुत बधाई देता हूँ।
1: প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য নেশামুক্ত যুব কর্মসূচির সূচনা করবেন। এর সঙ্গেই 100 সপ্তাহ ব্যাপী দেশের জনভাগিদারি প্রচারাভিযানের সূচনা হবে। দেশের 10,000-এরও বেশি স্থান থেকে যুবকরা এতে অংশগ্রহণ করবেন। মাই ভারত স্বেচ্ছাসেবক, মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, শিল্প সংঘের যুব শাখা এবং 125টিরও বেশি আধ্যাত্মিক প্রতিষ্ঠান ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি হিসেবে 1,09,019 কোটি টাকা মঞ্জুর করেছে। রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে গতি বাড়াতেই এই উদ্যোগ। সবচেয়ে বেশি 19,208 কোটি টাকা পাচ্ছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 7,866 কোটি টাকা। এই অর্থ পরিকাঠামো উন্নয়নের কাজে রাজ্যগুলি ব্যয় করতে পারবে বলে জানা গেছে। 2026-27 মূল্যায়ন বর্ষের জন্য চলতি বছরের 31 জুলাই পর্যন্ত 5,90,00,000 বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে বলে আয়কর দপ্তর জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে করদাতাদের ধন্যবাদ জানিয়ে আয়কর দপ্তর বলেছে, তাদের আস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইটিআর দাখিল দেশের উন্নয়নে শক্তি যোগায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ-ই মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল ও তার সহযোগীরা দিল্লির যন্তরমন্তরে ছাত্র বিক্ষোভেও নাশকতার ছক কষেছিল বলে এসটিএফ এর আইজি গৌরব শর্মা জানিয়েছেন। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এই তথ্য উঠে এসেছে বলে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী শর্মা জানান।
2: দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল।
1: তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও টার্গেট করা হয়েছিল। দিনভর মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজরদারি করাই ছিল হামিমের কাজ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধৃত অর্পিতাকে আজ বর্ধমান আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় বেশ কয়েকজন আবেদনকারীকে শংসাপত্র প্রদান করেছেন। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, গুজরাট ও রাজস্থান

0: समाज के किसी भी क्षेत्र में बहुत बड़ा काम करता है तब वो व्यक्ति नहीं रह जाता, वो इससे आगे कई गुना आगे निकल जाता है। और समाज का दायित्व है, उत्तरदायित्व है कि ऐसी व्यक्तियों का सम्मान करना। ऐसी व्यक्तियों का जब सम्मान होता है तब समाज के कृतज्ञ भाव का तो एक प्रकार से निर्वहन होता ही है, क्योंकि जिन्होंने पूरा जीवन समाज के लिए दिया उनको पुरस्कृत करना वो समाज का उत्तरदायित्व है।
1: অজিত দোভাল বলেন, লোকমান্য তিলকের দেশপ্রেম, আত্মত্যাগ এবং দায়িত্ববোধের আদর্শ যুব সমাজকে অনুসরণ করতে হবে।
2: ভারত কা বিকাশ কই লোকোঁ কে লিয়ে, কই দেশোঁ কে লিয়ে, কই ইন্টারেস্ট কে লিয়ে, উনকে লিয়ে ইয়ে ঘাতক। দেশ কে ইন্টারেস্ট কো সোচিয়ে, দেশ কে ইন্টারেস্ট মে কাম করিয়ে, আপনি হর উসকো আপ আগে বাড়ানে কে লিয়ে আগর একজুট হোকে চলে তো উতনি দূর ভি নহীঁ হ্যায়। আজ হম বহুত ভাগ্যশালী হ্যায়, হামারে দেশ মে এক এসা নেতৃত্ব হ্যায়, हमारे देश के अंदर एक ऐसा वातावरण है कि जहां पर हम अपने आप को शक्तिशाली बना सकते हैं।
1: স্পেনের সিউতা সীমান্তে মরক্কো থেকে আগত অভিবাসীদের পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 67। গত এক সপ্তাহে মরক্কো থেকে প্রায় 50,000 অভিবাসী স্পেনে প্রবেশ করেছে। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাদের দেশে অনিয়ন্ত্রিতভাবে অভিবাসীদের অনুপ্রবেশের এই ঘটনার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নকে এক জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের অনুপ্রবেশের ঘটনা প্রতিরোধ, অভিবাসীদের জন্য মানবিক সহায়তা সহ বিভিন্ন বিষয়ে ইউরোপের সমস্ত দেশকে একজোট হয়ে সিদ্ধান্ত নিতে হবে। গ্লাসকোতে কমনওয়েলথ গেমসে 8টি সোনা, 15টি রূপো এবং 7টি ব্রোঞ্জ সহ 30টি পদক নিয়ে ভারত বর্তমানে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। ভারতীয় বক্সার জ্যাসমিন লাম্বোরিয়া এবং প্রীতি পাওয়ার আজ নিজ নিজ বিভাগে সোনা জিতেছেন। মহিলাদের 54 কেজি বিভাগে প্রীতি কানাডার স্কারলেট ডেলগাডোরকে 5-0 পরাজিত করেন। মহিলাদের 57 কেজি বিভাগে উত্তর আয়ারল্যান্ডের মিখাইল ওয়ালশকে হারিয়ে 5-0 হারিয়ে দেন জ্যাসমিন। প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের শর্টপার্ট F57 ইভেন্টে সোমন রানা সোনা এবং শুভম জুয়েল রূপো পেয়েছেন। বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা পাকিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। বয়স হয়েছিল 43 বছর। 14 পিক্স খ্যাত এই কিংবদন্তের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরমে আজ আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হল।
3: पुनः स्वागत छ श्रोताहरू, हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ। अबको क्रममा प्रस्तुत छ भुटानी कार्यक्रम।